জমা আছে সারাদিন, মাঝে মারা রাত দিন, সবার সমিতির কাজে হিসাব নিকাশ, চোখ বুঝে পথ চলা, মেপে চুপে কথা বলা, মাঝে মাঝে কবিতায় খোঁজা নীল আকাশ। জমা আছে সারাদিন, মাঝে মারা রাত দিন, সবার সমিতির কাজে হিসাব নিকাশ, চোখ বুঝে পথ চলা, মেপে চুপে কথা বলা, মাঝে মাঝে কবিতায়।